দুঃখদারু শুক্র ভয়া যস কুতাম নহাই তু কর্তা করুণা না নাহি যাহ করুণা হয় বলে।